0: अश्विनी 90 दशकमा प्रदर्शित केही चलचित्रका गीतहरूबाट यहाँहरूलाई मनोरञ्जन गराएपछि अब अघिल्लो क्रममा समय भइरहेछ समाचारको केही क्षणमै कोलकाता केन्द्रको बंगला समाचार रिले गरी यस केन्द्रबाट सुनाउनेछौ जोडिरहनुहोला आकाशवाणीसँग
1: आकाशवाणी खबर पढ्छि সুদীপ বসু এখনকার বিশেষ বিশেষ খবর হলো বিদেশমন্ত্রী ডক্টর এশা শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বাণিজ্য জ্বালানি আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভারত মার্কিন সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 66 জন কৃতী ব্যক্তিত্বকে পদ্ম পুরস্কার প্রদান করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন জনজাতি সম্প্রদায়কে অভিন্ন দেওয়ানি বিধির আওতায় রাখা হবে না আটক অনুপ্রবেশকারীদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার গড়ে তোলার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার পেট্রোলের দাম লিটার পিছু 2.61 টাকা এবং ডিজেলের দাম লিটার পিছু 2.71 টাকা বেড়েছে আসছি বিস্তারিত খবরে বিদেশমন্ত্রী ডক্টর এশা শঙ্কর বলেছেন যে সন্ত্রাসবাদের মোকাবিলা করার ক্ষেত্রে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের জোরালো আগ্রহ রয়েছে গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে ভাষণে ডক্টর জয়শঙ্কর বলেন সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতার বিষয়ে ভারত ও আমেরিকাকে সর্বদা অটল থাকতে হবে ঠিক এই কারণেই সন্ত্রাসবাদ দমনে তাদের পারস্পরিক সহযোগিতা এত গুরুত্বপূর্ণ তিনি আরও বলেন বিশ্ব অর্থনীতিকে ঝুঁকিমুক্ত রাখা এবং বিশ্বের সামনে আরও অধিক বিকল্পের সুযোগ খুলে দেওয়ার ক্ষেত্রে উভয় দেশের অভিন্ন স্বার্থ রয়েছে
2: Prime Minister Modi and President Trump set out a pathway for the further development of our enduring partnership. Their goal was to advance the aspirations of our people for a bright and prosperous future while also serving global good.
1: মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের কথা উল্লেখ করে ডক্টর জয়শঙ্কর বলেন এই সফর বর্তমান প্রেক্ষাপটে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের গুরুত্বকে বিশেষভাবে তুলে ধরেছে বিদেশমন্ত্রী ডক্টর এশা শঙ্কর এবং মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও গতকাল নতুন দিল্লিতে বৈঠকে মিলিত হন উভয় নেতা ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্ব বাণিজ্য জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে কথা বলেছেন ডক্টর জয়শঙ্কর বলেন ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সুসংহত আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব বর্তমান যার মূল ভিত্তি হল পারস্পরিক সহযোগিতা মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেন ভারত সেদেশের গুরুত্বপূর্ণ অংশীদার উভয় দেশই সন্ত্রাসবাদের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ভারত ও আমেরিকা কৌশলগতভাবে একজোট রয়েছে বলেও তিনি জানান মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভারত মার্কিন সম্পর্ক এক অন্য মাত্রা লাভ করেছে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী নতুন দিল্লির ভারত মণ্ডপমে আমেরিকার স্বাধীনতার 2.5 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওকে ফোন করেন তিনি বলেন দুই দেশের সম্পর্ক এর আগে কখনোই এতটা ঘনিষ্ঠ ছিল না মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি তার প্রতিনিধিদের ইরান সম্পর্কিত কোনো চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আলোচনা সাড়ে তিনের জন্য যুদ্ধবিরতি বৃদ্ধি হরমুজ প্রণালী ফের খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে ইরানের সঙ্গে প্রস্তাবিত এই চুক্তি আমেরিকান রিপাবলিকানদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে তাদের কেউ কেউ প্রকাশ্যে যুক্তি দিচ্ছেন যে এই চুক্তির শর্তগুলি ইরানের প্রতি অতিরিক্ত নমনীয় সেনেটর ট্রেড ক্রুজ মন্তব্য করেছেন যে এই চুক্তি স্বাক্ষরিত হলে তা হবে বড় রকমের ভুল সিদ্ধান্ত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 2026 সালের প্রথম অসামরিক সম্মান প্রদান অনুষ্ঠানে 66 জন কৃতী ব্যক্তিত্বকে পদ্ম পুরস্কার প্রদান করবেন অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি আজ 2 জনকে পদ্মবিভূষণ 6 জনকে পদ্মভূষণ এবং 58 জনকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করবেন 2026 সালের জন্য মোট 5 জন পদ্মবিভূষণ 13 জন পদ্মভূষণ এবং 113 জন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। পশ্চিম এশিয়ার উত্তেজনার মধ্যেই পাঁচ দিনব্যাপী বার্ষিক হজ তীর্থযাত্রা আজ শুরু হচ্ছে। ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 600,000-এরও বেশি ইসলাম ধর্মাবলম্বী এবারের হজে অংশ নিচ্ছেন। মক্কা থেকে যাত্রা শুরু করে সৌদি আরবের তাঁবু শহর মিনায় সমবেত হবেন তারা। সেখানে রাত্রিযাপন করার পর আগামীকাল ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই হজের মূল অনুষ্ঠান অর্থাৎ প্রার্থনা নিবেদনের উদ্দেশ্যে আরাফাতের ময়দানের দিকে যাত্রা করবেন। এবারের হজ তীর্থযাত্রায় ভারত থেকে প্রায় 1,75,000 পুণ্যার্থী অংশ নিচ্ছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, জনজাতি সম্প্রদায়কে অভিন্ন

0: বিধির আওতায় আর রাখা হবে না, এর ফলে তাদের অধিকার সুরক্ষিত থাকবে। নতুন দিল্লিতে আয়োজিত জনজাতি সাংস্কৃতিক সমাগমে শ্রী শাহ বলেন, ইউসিসির কারণে আদিবাসীদের কোনো অধিকার ক্ষুণ্ণ হবে না। স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডার কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, নিজেদের জমি ও বনের উপর আদিবাসীদের মালিকানা রয়েছে।
1: নরেন্দ্র মোদি সরকার কে গৃহমন্ত্রী নাতে স্পষ্ট কর দেনা চাহতা হু, ইউসিসি কি কোই পাবন্দি বনবাসী জগত পর বনবাসী ব্যক্তি পর লগনে বালি নহি, ইউসিসি সে কোই বনবাসী অধিকারো কা অতিক্রমণ নহি হোনে ওয়ালা হ্যায়।
0: অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আবাসন গড়ে তোলার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। 2026-এর 31শে ডিসেম্বরের পর, আবার পড়ছি, 2024-এর 31শে ডিসেম্বরের পর যারা অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে এদেশে ঢুকেছে তাদের চিহ্নিত করে এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। পাশাপাশি একই অভিযোগে আটক ব্যক্তিরা যাতে দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া চলছে তাদেরও সেখানে রাখা যাবে। রাজ্য সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের তরফে এ সংক্রান্ত একটি নির্দেশিকা সব জেলা শাসক ও পুলিশ সুপারদের পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা আসনে দলীয় প্রার্থীর রেকর্ড ব্যবধানে জয় বিজেপির প্রতি রাজ্যবাসীর অটল আস্থার প্রতিফলন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, এই জনাদেশে গণতন্ত্রের জয় হয়েছে, পরাজিত হয়েছে ভয় ভীতি ও হুমকির। রাজ্যের উন্নতির জন্য পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির প্রতি যে অটল বিশ্বাস রেখেছেন তারই প্রতিফলন ফলতায় বিপুল ব্যবধানে জয়। উল্লেখ্য, ফলতা বিধানসভা কেন্দ্রে গতকালের পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মীকে তিনি 109,000-এর বেশি ভোটে পরাজিত করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর 3 দিনের প্রস্তাবিত সিকিম সফরকে কেন্দ্র করে আগামী 28 মে পর্যন্ত ছাঙ্গুলেগের আগে এবং নাথুলা সীমান্তে পর্যটকদের যাতায়াত বন্ধ থাকতে পারে। সূত্রের খবর, রাষ্ট্রপতির এই সফরে নাথুলা যাওয়ার কর্মসূচি রয়েছে। নিরাপত্তা ব্যবস্থার স্বার্থে এই সময় ছাঙ্গুলেখের আগে যাওয়ার জন্য পর্যটকদের কোনো পাস ইস্যু করা হবে না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলিকে ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশিকা পাঠানো হয়েছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা গতকাল সেদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে ওই বৈঠকের কথা জানানো হয়েছে। হাইকমিশন জানিয়েছে, ভারত ও বাংলাদেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার ক্ষেত্রে প্রণয় বার্মার অবদানের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি ভারতীয় হাইকমিশনারের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানান। পেট্রোলের দাম লিটার প্রতি 2.61 টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে 2.71 টাকা বৃদ্ধি পেয়েছে। গত 2 সপ্তাহে চতুর্থবার এই মূল্য বৃদ্ধি করা হলো। এর ফলে দিল্লিতে পেট্রোলের দাম দাঁড়াবে লিটার পিছু 102.12 টাকা এবং ডিজেলের দাম হবে প্রতি লিটারে 95.20 টাকা। নরওয়ের অসলোয় আজ শুরু হচ্ছে ঐতিহ্যবাহী দাবার আসর নরওয়ে চেস 2026। আজ প্রথম রাউন্ডের ম্যাচের মধ্য দিয়ে শুরু হচ্ছে প্রতিযোগিতা। ভারতীয় সময় রাত 8:30 আনুষ্ঠানিকভাবে খেলা শুরু হবে। গত 13 বছরের ইতিহাসে প্রথম এই প্রতিযোগিতা স্ট্যামেন্ডার শহর থেকে সরিয়ে রাজধানী অসলোয় নিয়ে আসা হয়েছে। ওপেন এবং উইমেন্স ক্যাটাগরিতে অংশ নিচ্ছেন বিশ্বের সেরা নানা গ্র্যান্ডমাস্টার। অন্যতম আকর্ষণ হিসেবে থাকছেন ম্যাগনাস কার্লসেন এবং ভারতের 2 প্রতিভাবান গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ এবং আর প্রজ্ঞানন্দ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বাণিজ্য, জ্বালানি, আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত মার্কিন সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 66 জন কৃতি ব্যক্তিত্বকে পদ্ম পুরস্কার প্রদান করবেন। খবর এখনকার মতো শেষ হলো।
2: নমস্কার, ইউ আকাশবাণী খরসাং হো, প্রাদেশিক সমাচার সাবিনা গিরিবাটা সুনহোস। প্রথমা প্রমুখ সমাচার। राष्ट्रपति द्रौपदी मुर्मूले आज राष्ट्रपति भवनमा 66 विशिष्ट व्यक्तिहरूलाई वर्ष 2026 पद्म पुरस्कार प्रदान गर्नुहुनेछ। कार्यक्रममा प्रधानमन्त्री नरेन्द्र मोदी, उपराष्ट्रपति सीपी राधाकृष्णन, गृहमन्त्री अमित शाह पनि उपस्थित रहनुहुनेछ। पश्चिम बंगालमा भारतीय जनता पार्टीका उम्मेद्वार देवांशु पाण्डाले फाल्टा विधानसभा सीटमा 1,00,000 भन्दा बढी मतको अन्तरले विजय हासिल गर्नुभएकोमा प्रधानमन्त्री नरेन्द्र मोदीले बधाई दिनुभएको छ। मुख्यमन्त्रीको निर्देशनपछि कोलकाता महानगरनिगमले भ्रष्टाचारमा शून्य सहनशीलता अर्थात् जीरो टलरेन्स नीतिको एक भागको रूपमा हिज बिहान कोलकातामा अवैध निर्माणहरू विरूद्ध ठूलो बुलडोजर एक्सन शुरू गरेको छ। पश्चिम बंगालमा चुनावपछि भएको हिंसाको मामिलामा कार्यवाही भइरहेको छ। राज्यको शिवपुर चौरा बस्तीमा चुनावपछि भएको हिंसाको घटनामा मुम्बईबाट पक्राउ परेका 3 जनालाई हावडा ल्याइएको छ। अनि नवन्नमा गोर्खा जनमुक्ति मोर्चाका अध्यक्ष विमल गुरुङ, महासचिव रोशन गिरी अनि बंगालका मुख्यमन्त्री शुभेन्दु अधिकारी बीच आज हुने महत्वपूर्ण भेटघाट केही दिनको निम्ति स्थगित गरिएको छ। अब समाचार विस्तारमा। राष्ट्रपति द्रौपदी मुर्मूले आज राष्ट्रपति भवनमा 66 विशिष्ट व्यक्तिहरूलाई वर्ष 2026 पद्म पुरस्कार प्रदान गर्नुहुनेछ। कार्यक्रममा प्रधानमन्त्री नरेन्द्र मोदी, उपराष्ट्रपति सीपी राधाकृष्णन, गृहमन्त्री अमित शाह पनि उपस्थित रहनुहुनेछ। आज 2 पद्म विभूषण, 6 पद्मभूषण र 58 पद्मश्री सम्मान प्रदान गरिनेछ। राष्ट्रपति मुर्मूले वर्ष 2026 लागि 131 पद्म पुरस्कार स्वीकृत गर्नुभएको छ। यसमा 5 पद्म विभूषण, 13 पद्म भूषण र 113 पद्मश्री सम्मान समावेश छन्। रहल पद्म पुरस्कार समारोहको दोस्रो चरणको अन्तमा प्रदान गरिनेछ। पद्म पुरस्कारको घोषणा हरेक वर्ष गणतन्त्र दिवसको अवसरमा गरिन्छ। यो प्रतिष्ठित नागरिक पुरस्कार कला, सार्वजनिक हित र समाज सेवा, साहित्य र शिक्षा, विज्ञान र इन्जिनियरिङ, व्यापार र उद्योग, चिकित्सा, खेलकुद आदिको क्षेत्रमा विशिष्ट उपलब्धिहरूको लागि प्रदान गरिने गरिन्छ।
3: इस वर्ष भारत सरकार ने कुल 131 पद्म पुरस्कारों की घोषणा की है, जिसमें 5 पद्म विभूषण, 13 पद्म भूषण और 113 पद्मश्री पुरस्कार शामिल हैं। पुरस्कार पाने वालों में 19 महिलाएं हैं, जबकि 16 लोगों को मरणोपरांत सम्मानित किया जाएगा। पद्म विभूषण, पद्म भूषण और पद्मश्री देश के सर्वोच्च नागरिक सम्मानों में शामिल हैं, जिसकी शुरुआत वर्ष 1954 में हुई थी और प्रत्येक वर्ष गणतंत्र दिवस के अवसर पर इनकी घोषणा की जाती है। ये पुरस्कार कला, साहित्य, शिक्षा, खेल, चिकित्सा, समाज सेवा, विज्ञान, इंजीनियरिंग, जनसेवा, व्यापार और उद्योग सहित विभिन्न क्षेत्रों में उत्कृष्ट और विशिष्ट योगदान के लिए दिए जाते हैं। सौम्या शरण, आकाशवाणी समाचार, दिल्ली।
2: प्रधानमन्त्री नरेन्द्र मोदीले भारतीय जनता पार्टीका उम्मेद्वार देवांशु पाण्डालाई फाल्टा विधानसभा चुनावमा रेकर्ड अन्तरले विजयी भएकोमा बधाई दिनुभएको छ। एक सामाजिक सञ्जाल पोस्टमा श्री मोदीले भन्नुभयो, यो विजयले पश्चिम बंगालका जनताको भाजपाप्रति अटूट विश्वासलाई प्रतिबिम्बित गर्दछ। उहाँले पश्चिम बंगालका भाजपा कार्यकर्ताहरूको कड़ा परिश्रम र उत्कृष्ट कार्यको सराहना गर्नुभयो। सबै कार्यकर्ताले राज्यको प्रगतिको लागि निरन्तर काम गर्ने उहाँले आशा व्यक्त गर्नुभयो। पश्चिम बंगालमा भारतीय जनता पार्टीका उम्मेद्वार देवांशु पाण्डाले फाल्टा विधानसभा सीटमा 1,00,000 भन्दा बढी मतको अन्तरले विजय हासिल गर्नुभएको छ। उहाँका निकटतम प्रतिद्वन्दी भारतीय मार्क्सवादीका शम्भुनाथ कुर्मीलाई 1,09,021 मतको अन्तरले पराजित गर्नुभएको छ। कंग्रेसका अब्दुल रज्जाक तेस्रो अनि तृणमूल कंग्रेसका जहाँगीर खान चौथो स्थानमा रहे। फाल्टा सीट तृणमूल कंग्रेसको गढ़ मानिन्थ्यो। पश्चिम बंगाल विधानसभा चुनावमा धाँधली भएपछि चुनाव आयोगले फाल्टामा पुनः मतदान गराउने आदेश दिएको थियो। 21 मईमा पुनः मतदान भएको थियो। अब राज्य विधानसभाको 294 सीटमा भाजपाका विधायकको संख्या 208 पुगेको छ। मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीको निर्देशनपछि कोलकाता महानगरपालिकाले भ्रष्टाचारमा शून्य सहनशीलता अर्थात् जीरो टलरेन्स नीतिको एक भागको रूपमा आइतबार अर्थात् हिज बिहान कोलकातामा अवैध निर्माणहरू विरूद्ध ठूलो बुलडोजर एक्सन शुरू गरेको छ। तिलजला, बेलेघाटा र कस्बा क्षेत्रमा ठूलो संख्यामा पुलिसको उपस्थितिमा अवैध भवनहरू भत्काइएको छ। तिलजलाको 66 नम्बर वार्डमा आगोमा परि 2 जनाको मृत्यु भएको निगमको टोलीले नियम विपरीत बनेका अवैध कल कारखाना र भवन भत्काउन शुरू गरेको छ। यसरी नै बेलेघाट स्थित पूर्वी कुरिया रोडमा एक प्रभावशाली नेताको निर्माणाधीन रहेको अवैध भवन नोटिस अवधि सकिएपछि डोजरले भत्काएको छ। जमिन घोटालामा पक्राउ परेका सोनापप्पूको क्षेत्रमा रहेको पाँच तले अवैध भवनमाथि पनि कारवाही गरिरहेको छ। यसैबीच महिला बाल कल्याण तथा शहरी विकास मन्त्री अग्निमित्रा पाल आफै घटनास्थलमा पुगी स्थितिको जायजा लिनुभयो र अधिकारीहरूलाई कारवाहीको क्रममा नजिकैका घरहरूलाई क्षति नपुर्याउन निर्देश पनि दिनुभएको छ।

0: यतिन्जेल प्रस्तुत थियो कार्यक्रम स्वरमाधुरी। अब अघिल्लो कार्यक्रम प्रस्तुत गर्न लागिरहेछौ बंगला कार्यक्रम।
1: আজকে আমরা পড়ব গল্প সাহিত্য। তোমাদের গল্প সাহিত্যে যেটি পাঠ্য আছে সেটি হচ্ছে ব্রাহ্মণ চৌর পিশাচ কথা। আচ্ছা, তোমরা কি জানো সংস্কৃতে কোনো গল্প সাহিত্যের নাম?
2: হ্যাঁ স্যার জানি।
1: হুম বলো তো।
2: পঞ্চতন্ত্র।
1: ভেরি গুড। কার লেখা পঞ্চতন্ত্র?
2: বিষ্ণু শর্মা।
1: বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র, ঠিক। এই যে ব্রাহ্মণ চৌর পিশাচ কথা, এটাও কিন্তু পঞ্চতন্ত্রেরই অন্তর্গত। এবারে প্রশ্ন বা স্বাভাবিকভাবে জিজ্ঞাসা, যে এই গল্প সাহিত্যটা কেন বা গল্পকৃত গল্প সাহিত্য সৃষ্টি হয়েছিল? এই যে বললাম না নীতিশিক্ষাদান, নীতিশিক্ষাদান কাদের? না, এই যে আমরা একটু পরে যে মূল অংশে প্রবেশ করব, ব্রাহ্মণ চৌর পিশাচ কথা, এই যে গল্পটি, এই গল্প লেখার উদ্দেশ্য ছিল দাক্ষিণাত্যের রাজা অমর শক্তি, তাঁর তিন পুত্র, সেই তিন পুত্র কিন্তু মন্দবুদ্ধি ছিল এবং তাদেরকে অর্থশাস্ত্র তথা নীতিশাস্ত্রের জটিলতা রপ্ত করানোর জন্য বা শিক্ষা দেবার জন্য কিন্তু বিষ্ণু
2: পঞ্চতন্ত্র
1: পঞ্চতন্ত্র পঞ্চতন্ত্র কার লেখা?
2: বিষ্ণু শর্মা।
1: বিষ্ণু শর্মার লেখা।

0: আচ্ছা, তোমার মনে হয়তো প্রশ্ন জাগছে যে পঞ্চতন্ত্র, তন্ত্র কথাটির অর্থ কি? পঞ্চ মানে তো আমরা বুঝলাম পাঁচ, তন্ত্র কথার অর্থ কি? দেখো, তন্ত্র কথার কিন্তু অনেক অর্থ হতে পারে সংস্কৃতে। তার মধ্যে একটি অর্থ হচ্ছে প্রকরণ বা বিভাগ বা খণ্ড। সুতরাং পঞ্চতন্ত্রের অর্থ হচ্ছে পাঁচটি খণ্ড বা অধ্যায়। বিষ্ণু শর্মা সমগ্র পঞ্চতন্ত্রকে পাঁচটি অধ্যায় বা খণ্ডে বিভক্ত করেন। এই খণ্ডটি কাকলুকীয়। সেই কাকলুকীয় শীর্ষক তৃতীয় তন্ত্র থেকে আমাদের এই গল্পটি নেওয়া হয়েছে। বেশ, তাহলে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে ব্রাহ্মণ চৌরপিশাচ কথা এর উৎস কি, কি বলবে?
1: কাকলুকীয়, পঞ্চতন্ত্রের কাকলুকীয় নামক তন্ত্র।
0: বেশ, আচ্ছা, এইবারে ব্রাহ্মণ চৌর পিশাচ কথা এর অর্থ কি? না, ব্রাহ্মণ চোর এবং পিশাচ বা ব্রহ্ম রাক্ষস এদের কাহিনী। আমরা এই গল্পে কিন্তু মূলত এই তিনটি চরিত্র দেখো, ভালো খাদ্য দ্রব্য ভক্ষণ করা, গন্ধদ্রব্য বা দামি অলংকার পরা ইত্যাদি কিন্তু তাঁর জোটেনি। কেমন চেহারা ছিল তাঁর? না, তাঁর ছিল মাথা ভর্তি চুল, মুখে গোবদাড়ি ভর্তি, হাতে লম্বা নখ, এবং শীত গ্রীষ্মে বা বর্ষাতে যথার্থ আচ্ছাদন কিন্তু তাঁর জুটত না। অত্যন্ত দরিদ্র, হতদরিদ্র ব্রাহ্মণ ছিলেন দ্রোণ। ঘটনাচক্রে এক যজমান তাঁকে দুটি গোবৎস দান করেছিলেন, গোৎস বা বাছুর দান করেছিলেন। তো সেই ব্রাহ্মণ আস্তে আস্তে তাদেরকে খাইয়ে দাইয়ে খুব হৃষ্টপুষ্ট করে তুলেছিলেন। এইসব দেখে এক পড়শি চোর চোর চিন্তা করল কি, না এই গরু দুটোকে তো চুরি করতে হবে। এই ভেবে একদিন রাত্রে দড়ি নিয়ে এসে ব্রাহ্মণের বাড়ির উদ্দেশ্যে রওনা হল। মাঝপথে তার সাথে দেখা হল ভয়ঙ্কর দর্শন এক ব্যক্তির। তা লম্বা নাক, লম্বা মাথা, চোখ দুটো রক্তের মতো লাল, চোয়ালগুলো ঢোকা আর আগুনের মতো পিঙ্গল বা তামাটে কেশযুক্ত একটি লোক সে। কি তার পরিচয়? তার পরিচয় সে হচ্ছে ব্রহ্ম রাক্ষস। চোর ভয়ে কাঁপতে কাঁপতে তাকে জিজ্ঞেস করছে, কো ভবান, আপনি কে? সে তখন বলছে যে আমি সত্যবচন নামক এক ব্রহ্ম রাক্ষস। এবং চোরের পরিচয় জানতে চাইলে চোর সত্য কথাটাই বলল যে তার নাম ক্রূরকর্মা, পেশায় সে চৌর্যবৃত্তি অবলম্বন করেছে এবং আজকে সে এক ব্রাহ্মণের দুটি গরুকে চুরি করতে যাচ্ছে। রাক্ষসও তাকে বলল ঠিক আছে, কেবলমাত্র সন্ধেবেলাতেই রাক্ষস ভক্ষণ করে বা ভোজন করে, সুতরাং সেও ওই ব্রাহ্মণকেই খাবে। দুজনে যাচ্ছে ব্রাহ্মণের বাড়িতে। পৌঁছল তারা, দেখা গেল যে ব্রাহ্মণ তখনও ঘুমোয়নি। তারা দুজন অপেক্ষা করছে ব্রাহ্মণের ঘুমনের জন্য। ব্রাহ্মণ যখন ঘুমিয়ে পড়ল, তখন এই চোর এবং ব্রহ্ম রাক্ষস বা পিশাচ তাদের মধ্যে কে আগে নিজেদের কাজ সমাধা করবে এই নিয়ে একটা বিবাদ তৈরি হল। ব্রহ্ম রাক্ষস ব্রাহ্মণকে খাবার জন্য উদ্যোগ নিচ্ছে, তখন চোর বলছেন যে না, আমি আগে গরু দুটিকে চুরি করি, তারপর আপনি ব্রাহ্মণকে খেতে পারবেন। প্রত্যুত্তরে ব্রহ্ম রাক্ষস বলছে যে না, তুমি যখন গরু চুরি করবে তখন যদি গরুগুলো ডেকে ওঠে তাহলে তো আমি ব্রাহ্মণকে খেতে পারবো না, ব্রাহ্মণ জেগে উঠবেন। এই নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হল। তো তাদের তর্কের শব্দে ব্রাহ্মণ জেগে উঠলেন। ব্রাহ্মণ যেই জেগে উঠলেন, তখন চোর ওই ব্রহ্ম রাক্ষসের বিরুদ্ধে ব্রাহ্মণকে বলছে, ওহে ব্রাহ্মণ, এই ব্রহ্ম রাক্ষস তোমায় খেতে এসেছে। ব্রহ্ম রাক্ষসও বলছে, ওহে ব্রাহ্মণ, এই চোর তোমার গরু দুটি চুরি করতে এসেছে। এসব শুনে ব্রাহ্মণ তখন তাঁর ইষ্ট দেবতাকে স্মরণ করে মন্ত্রোচ্চারণ করলেন এবং তিনি ব্রহ্ম রাক্ষসের থেকে নিজেকে এবং লাঠি দিয়ে চোরের হাত থেকে তাঁর গরু দুটিকে রক্ষা করলেন। তাই বলে যে শত্রুরাও কিন্তু হিত সাধন করে থাকে, তার কারণ তারা হয়তো স্বার্থ সিদ্ধির জন্য নিজেদের মধ্যে কখনো কখনো বন্ধুত্ব স্থাপন করে, কিন্তু যখনই স্বার্থে আঘাত লাগে তখন কিন্তু তাদের সেই বন্ধুত্ব

0: সত্রবহ অপি হিতায়ৈব, শত্রুরাও কিন্তু আমাদের হিতের কারণ হয়ে থাকে। এই কাহিনীতে আমরা দেখব চৌরেন জীবিতং দত্তং রাক্ষসেন তু গো যুগম। চোর ব্রাহ্মণের জীবন দান করেছিল এবং রাক্ষস গরু দুটি দান করেছিল। অস্তি কস্মিংসিদ অধিষ্ঠানে দরিদ্র দ্রোণ নামা ব্রাহ্মণ প্রতিগ্রহধন সততং বিশিষ্ট বস্ত্রানুলেপন গন্ধ মাল্যালঙ্কার তাম্বুলাদি ভোগ পরিবর্জিত প্ররূঢ় কেশ শস্রু নখরোম পচিত শীতোষ্ণ বাত বর্ষাদিভি পরিশোষিত শরীর। মানে কি না, কোনো এক স্থানে দরিদ্র দ্রোণ নামে ব্রাহ্মণ বাস করতেন। তিনি সতত অন্যের দান গ্রহণ করে জীবিকা নির্বাহ করতেন। বিশিষ্ট বস্ত্র মানে হচ্ছে উন্নত বা ভালো বস্ত্র, অনুলেপন মানে গায়ে মাখা গন্ধদ্রব্য, মাল্যালঙ্কার অলঙ্কার, পান ইত্যাদি ভোগ্য বস্তু থেকে সম্পূর্ণ বিবর্জিত ছিলেন। কিভাবে তার দিন কাটত? না, শীত গরম বাতাস বর্ষা সহ্য করে করে তার শরীর অত্যন্ত ক্ষীণ বা শীর্ণ হয়ে গিয়েছিল। তার না কাটার ফলে চুল নখ দাড়ি লোম অত্যধিক বেড়ে গিয়েছিল। তস্য চ কেনাপি যজমানেন অনুকম্পয়া শিশু গোযুগং দত্তম। এক যজমান দয়া পরবশ হয়ে তাকে দুটি শিশু গোযুগ মানে বাছুর দান করেছিলেন। ব্রাহ্মণেন চ বালভাবাত আরভ্য যাচিত ঘৃত তৈল জবসাদিভি সংবর্ধিয় সুপুষ্টং কৃতম। সে ব্রাহ্মণ কি করতেন না, বালভাবাত মানে একদম প্রথম থেকেই তাদেরকে যাচিত ঘৃত তৈল জবসাদিভি ঘি তেল জব বা ঘাস এগুলো চেয়ে সংবর্ধিয় সুপুষ্টং কৃতম তাদের বাড়িয়ে তুলেছিলেন বা হৃষ্টপুষ্ট করে তুলেছিলেন। তাহলে এই যে অংশটা, এখান থেকে আমরা কি কি জিনিস জানতে পারছি? ব্রাহ্মণের নাম ছিল
1: দ্রোণ।
0: আচ্ছা, তিনি ধনী না গরিব ছিলেন?
1: তিনি অত্যন্ত গরিব ছিলেন,
0: অত্যন্ত গরিব ছিলেন, এবং তিনি উন্নত বস্ত্র বা গায়ে মাখা গন্ধদ্রব্য, মালা অলঙ্কার পান ইত্যাদি সমস্ত ভোগ্য দ্রব্য বর্জন করেছিলেন আর্থিক অসচ্ছলতার কারণে।
1: আচ্ছা স্যার।
0: হ্যাঁ, এবং তাকে কে কি দান করেছিলেন, যজমান কি দান করেছিলেন?
1: দুটি বাছুর।
0: হ্যাঁ, এবং সেই বাছুর দুটি পাওয়ার পর ব্রাহ্মণ তাদেরকে কিভাবে বাড়িয়ে তুলেছিলেন? কি চেয়ে? তেল জব বা ঘাস,
1: হ্যাঁ,
0: ঘি,
1: হ্যাঁ,
0: ইত্যাদির মাধ্যমে তাদেরকে
1: বাড়িয়ে তুলেছিলেন,
0: হৃষ্টপুষ্ট করে বাড়িয়ে তুলেছিলেন। বেশ, তাহলে কস্মিংসিদ অধিষ্ঠানে, অধিষ্ঠানে মানে কি বলতো?
1: কোন এক স্থানে।
0: দেখো, তচ্চ দৃষ্টুয়া সহসৈব কশ্চিত চোরঃ চিন্তিতবান। মানে এই ব্যাপারটি দেখে কোন একটি চোর চিন্তা করল, আহম অস্য ব্রাহ্মণাস্য গোযুগম ইদম অপহরিষ্যামি, আমি এই ব্রাহ্মণের গরু দুটিকে অপহরিষ্যামি, অপহরণ করব বা চুরি করব। ইতি নিশ্চিত্য নিশায়াং বন্ধন পাশং গৃহীত্বা যাবৎ প্রস্থিতঃ তাবৎ অর্ধমার্গে প্রবীরল তীক্ষ্ণ দন্ত পঙ্ক্তি উন্নত নাসা বংশঃ প্রকট রক্তান্ত নয়ন উপচিত স্নায়ু সন্তত নত গাত্র শুষ্ক কপল সুহূত হূত বহ পিঙ্গল শ্রু কেশ শরীর কশ্চিৎ দৃষ্ট। তাহলে চোরটা চিন্তা করল কি না, আমি এই ব্রাহ্মণের গরু দুটিকে চুরি করব। ইতি নিশ্চিত্য, এটি নিশ্চয় করে, নিশায়াং, নিশায়াং মানে কি জানো তোমরা?
1: বলুন স্যার।
0: নিশা মানে রাত্রি। কি নিয়ে? না, বন্ধন পাশং গৃহীত্বা, বাঁধার দড়ি নিয়ে।

0: পথপ্রস্থিত যেই সে বেরোল অর্ধমার্গে মানে মাঝ পথে গিয়ে কাকে দেখল? না, তীক্ষ্ণ দন্ত পঙ্ক্তি বিশিষ্ট উঁচু নাক যুক্ত প্রকটিত রক্তচক্ষু সমগ্র শরীরে শিরা ধমনী যুক্ত যেগুলো বেরিয়ে গেছে সমগ্র শরীরে শুকনো চোয়াল যুক্ত এবং তামার মতো বা পিঙ্গল বর্ণের চুল দাড়িময় একজনকে দেখতে পেল, ভয়ঙ্কর দর্শন একজনকে দেখতে পেল। তো আমি একটু আগেই বলেছিলাম বিষয় সংক্ষেপে, তোমাদের কি মনে হচ্ছে বলো তো এটা কে হতে পারে? এই বিভৎস দর্শন, ভয়ঙ্কর দর্শন, ব্রহ্মরাক্ষস, তার পরিচয়টা আমরা এক্ষুনি পাবো শোনো মন দিয়ে। দৃষ্টুয়াচ তং তীব্র ভয় ত্রস্ত অপি চৌর অবৃত কো ভবান ইতি। তাকে দেখে প্রচন্ড ভয় পেয়ে সন্ত্রস্ত হয়ে চোরটি বলল, কো ভবান, আপনি কে? স আহ, সে বলছে, সত্য বচন অহং ব্রহ্ম রাক্ষস, আমি হচ্ছি সত্য বচন নামক ব্রহ্ম রাক্ষস। কে সে?
1: সেই দৈত্য।
0: হ্যাঁ,
1: সেই
0: ব্রহ্মরাক্ষস। কি নাম তার?
1: সত্য বচন।
0: সত্য বচন। ভবানপি আত্মনাং নিবেদয়তু, আপনিও আপনাকে নিবেদন করুন, আপনার পরিচয় দিন। স অব্রবীত অহং ক্রুরকর্মা চৌর, আমি এক চোর, আমার নাম ক্রুরকর্মা। দরিদ্র ব্রাহ্মণস্য গো যুগং হর্তুম প্রস্থিতা অস্মি, দরিদ্র ব্রাহ্মণের গরু দুটিকে হরণ করার জন্য আমি বেরিয়েছি। আথা জাত প্রত্যয় রাক্ষস অব্রবীত ভদ্র ষষ্ঠান্ন কালিকো অহম তথা তমেব ব্রাহ্মণমদ্য ভক্ষয়িষ্যামি তৎ সুন্দরমিদম একো কার্যাবিবাবম। যেই চোরটি বলল যে আমি ক্রুরকর্মা নামক চোর এবং দরিদ্র ব্রাহ্মণের গরু দুটিকে হরণ করার জন্য আমি বেরিয়েছি, তখন তার প্রতি জাত প্রত্যয় বিশ্বাস জন্মানোর ফলে সেই সত্যবচন নামক ব্রহ্ম রাক্ষস বলল যে ষষ্ঠান্ন কালিক অহম, আমি ষষ্ঠ প্রহরে রাত্রিবেলাতে আমি ভোজন করি, অত তমেব ব্রাহ্মণম অদ্য ভক্ষয়িষ্যামি, সেই ব্রাহ্মণকেই আজ আমি খাব। তৎ সুন্দরম ইদম, অতএব এটা খুব চমৎকার একটা ব্যাপার। একো কার্যা বেবাবাম, আমাদের দুজনের একই প্রকার কার্য, দুজনেরই অসৎ উদ্দেশ্য, দুজনেই অসৎ কার্যে ব্রতী হয়েছে। একজন ব্রাহ্মণের গরু দুটিকে চুরি করবে চোর, আর একজন ব্রাহ্মণকে খাবে ব্রহ্ম রাক্ষস। আচ্ছা, এখানে আমরা দেখলাম না যে চৌর অব্রবীত, এটা কি তোমরা সন্ধি বিচ্ছেদ করে বলতে পারবে?
1: আপনি যদি চৌর যুক্ত অব্রবীত,
0: চৌর যুক্ত অব্রবীত, খুব ভালো, খুব ভালো। এরপরে দেখো, অথা তৌ তত্র গত্বা একান্তে কালম অন্বেষয়ন্ত স্থিত, তারা সেখানে পৌঁছে গিয়ে একান্তে সময়ের জন্য অপেক্ষা করছে। প্রসুপ্তে চ ব্রাহ্মণে, যখনই ব্রাহ্মণ ঘুমিয়ে পড়ল, তদ ভক্ষণার্থং প্রস্থিতং রাক্ষসং দৃষ্টুয়া চৌর অব্রবীত ভদ্র নৈশ নায় যত গো যুগে ময়াপহৃতে পশ্চত্তম এনং ব্রাহ্মণং ভক্ষয়। যেই ব্রাহ্মণকে খাবার জন্য রাক্ষসটি প্রস্থান করছে, উদ্যত হচ্ছে, তখন তাকে দেখে চোর বলছে যে ভদ্র বা মহাশয় নৈশ নায়, এটা ঠিক নয়, এটা ঠিক কাজ নয়, তার কারণ আমি আগে গরু দুটিকে চুরি করব, তারপরে আপনি ব্রাহ্মণকে খেতে পারবেন। সব্রবৃত কদাচিত অয়ং ব্রাহ্মণ গো শব্দেন বুদ্ধেত, তখন রাক্ষসটি বলছে যদি নাকি গরুর ডাক শুনে ব্রাহ্মণ জেগে ওঠে, তদা অনর্থক অয়ং মমারম্ভ স্যাত, তখন যে আমার চেষ্টাটা ব্যর্থ হয়ে যাবে, আমি ব্রাহ্মণকে খেতে পারবো না। চৌরাহ অপি অব্রবীত, চোরটিও বলল তবাপি যদি ভক্ষণায়োপস্থিত অন্তরে একপ্যন্তরায় স্যাত তদা অহমপি ন শক্নুমি গোযুগম অপহর্তুম, যদি নাকি ভক্ষণের জন্য উপস্থিত তোমার এবং ব্রাহ্মণের মধ্যে কোনো বিঘ্ন উপস্থিত হয় তাহলে আমিও যে গরু দুটি চুরি করতে পারবো না। আতা প্রথমং মায়াপহৃতে গোযুগে, আমি প্রথমে গরু দুটোকে অপহরণ করব, পশ্চাৎতয়া ব্রাহ্মণ ভক্ষয়িতব্য, তারপর তুমি ব্রাহ্মণকে খেতে পারো। ইত্থং চ আহমহমিকয়া তয়োর বিবদত সমুৎপন্নে দ্বৈধে প্রতিরব বসাৎ ব্রাহ্মণ যজাগর। কি হলো না, এইভাবে আমি প্রথম আমি প্রথম এই রূপে তাদের যে বিবাদ, সেই বিবাদ এবং বিরোধের কোলাহল বশত ব্রাহ্মণ জেগে উঠলেন। যেই ব্রাহ্মণটি জেগে উঠলেন তখন চোর কি বলছে না, আথা তাং চৌর অব্রবীত ব্রাহ্মণ ত্বমেবায়ং রাক্ষস ভক্ষয়িতু ইচ্ছতি ইতি। ওই ব্রাহ্মণ, এই রাক্ষসটি তোমাকে ভক্ষণ করতে চায়। রাক্ষসা অপিয়াহ, রাক্ষস বলল ব্রাহ্মণ চৌর অয়ং গো যুগন্তে অপহর্তুম ইচ্ছতি, এই চোরটি তোমার গরু দুটিকে চুরি করতে চায়। এবং শ্রুত্বা উত্থায় ব্রাহ্মণ, এই কথা শুনে ব্রাহ্মণ উঠে সাবধান ভূতেষ্ট দেবতা মন্ত্র ধ্যানেনাত্মানং রাক্ষসাদ উদ্গুর্ণ লঘুড়েন চ চৌরাদ গোযুগং ররক্ষ। নিজের ইষ্ট দেবতার মন্ত্র ধ্যান করে নিজেকে সেই রাক্ষস থেকে বাঁচালেন, আর উদ্যত মুগুর দিয়ে বা লাঠি দিয়ে চোরের হাত থেকে গরু দুটিকে রক্ষা করলেন। আতাহ অহং ব্রবীমি, সেই জন্যই আমি বলি শত্রুবোপি হিতাইব ইতি, শত্রুরাও কিন্তু হিতাইব মঙ্গলজনক বা হিতকর্মের নিমিত্ত হয়ে থাকে। এই হচ্ছে তোমাদের মূল পাঠ্য। তোমাদের কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে?
1: না স্যার, বুঝতে পেরেছি।
0: পুরোটা বুঝতে পেরেছ?
1: বুঝতে পেরেছি।
0: আচ্ছা, এইবারে দেখো, তোমরা নিশ্চয়ই জানো তোমাদের প্রশ্নের ধরন।
1: স্যার একটি প্রশ্ন আছে, যদি ব্যাকরণগত অংশগুলো একটু ভেঙে বলে দেন তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে।
0: আচ্ছা, বেশ বেশ বেশ, খুব ভালো। দেখো, ছয়টা অনুচ্ছেদ আছে তো?
1: হ্যাঁ।
0: ছয়টা অনুচ্ছেদের মধ্যে আমরা দেখব যে সন্ধি যুক্ত অবস্থায় পদ আছে, সেটাকে আমরা সন্ধি ভেঙে ভেঙে পড়ব। যেমন ধরো, যদি বলা হয় তোমাকে গত্বই কান্তে, কি হবে বলে তো?
1: গত্বা যুক্ত একান্ত।
0: গুড, গত্বা যোগ একান্তে। তদ ভক্ষণার্থম,
1: তদ যুক্ত ভক্ষণার্থম।
0: বাহ। চৌর অব্রবীত,
1: চৌর যুক্ত অব্রবীত।
0: এই তো, সুন্দর। বা ধরো প্রকৃতি প্রত্যয় নির্ণয় আসতে পারে, বলা হলে গত্বা,
1: গম প্লাস ত্বা,
0: গম প্লাস ত্বা বা তুয়াচ, বাহ, এরকম আসতে পারে। বা সমাসের ক্ষেত্রেও বললে ভক্ষণার্থম, ভক্ষণায় ইদম নিত্য সমাস। তো এরকম ভাবে ব্যাকরণ বলতে তোমাদের সন্ধি, সমাস, প্রতিশব্দ, ধরো একান্তে,
1: একান্তে নির্জনে,
0: নির্জনে, প্রসুপ্তে
1: নিদ্রিতে,
0: নিদ্রিতে বা নিদ্রায়াম। হ্যাঁ, এই তো। আচ্ছা, এবার আমি বলি কিছু তোমাদের নমুনা প্রশ্ন আমি একটু আলোচনা করব। তার আগে আমি বলবো, এই যে গল্পটি আমরা পড়লাম এতক্ষণ ধরে, এই গল্পের শিক্ষাটা কি? আমি তো প্রথমে আলোচনাতেই বলেছি যে নীতি শিক্ষা দানের জন্য পঞ্চতন্ত্র বা হিতোপদেশ এরকম গল্পগ্রন্থ সংস্কৃত রচিত হয়েছে। তো এই যে গল্পগ্রন্থ থেকে বা এই গল্প থেকে আমরা কি নীতি শিক্ষা পাচ্ছি? না, আমরা এই শিক্ষাই পাচ্ছি যে যারা অনিষ্টকারী প্রাণী বা যারা পরস্পর শত্রু, তারা কিন্তু নিজেদের স্বার্থের জন্যই কখনো হয়তো নিজেদের মধ্যে মিত্রতা স্থাপন করে, কিন্তু যখনই তাদের মধ্যে স্বার্থে সংঘাত ঘটে তখনই কিন্তু বন্ধুত্বটাও বিনষ্ট হয়। তাহলে এখানেও আমরা সেটাই দেখেছিলাম যে দরিদ্র ব্রাহ্মণের ক্ষতি করার জন্য চোর এবং পিশাচ রাক্ষস বন্ধুত্ব করেছিল, একত্রিত হয়েছিল, এবং চোরের উদ্দেশ্য ছিল ব্রাহ্মণের গরু দুটো চুরি করা, রাক্ষসের উদ্দেশ্য ছিল ব্রাহ্মণকে ভক্ষণ করা, দুটোই অসৎকর্ম। প্রথমে তারা একজোট হল, কিন্তু শেষ পর্যন্ত নিজেদের স্বার্থ সিদ্ধি করতে গিয়ে তারা কিন্তু ঐক্যমত্যে থাকতে পারল না, ফলত তাদের উদ্দেশ্য ব্যর্থ হল এবং ব্রাহ্মণের কোনো অনিষ্টেই হল না। অতএব এটাই হচ্ছে গল্পের মূল শিক্ষা, যে যাদের মধ্যে স্বাভাবিক বন্ধুত্ব নেই তারা মিলিত হলেও কোনো উদ্দেশ্য সাধনে সমর্থ হয় না, যার ফলে শেষ পর্যন্ত তৃতীয় পক্ষেরই হিত সাধিত হয়। তাহলে এইটা হচ্ছে গল্পের মূল শিক্ষা। নামকরণটা, ব্রাহ্মণ চৌর পিশাচ কথা, নামকরণের সার্থকতা কি? না, আলোচ্য গল্পে দরিদ্র ব্রাহ্মণের কাহিনী বিবৃত হয়েছে, তার গরু দুটোকে চুরি করতে এসেছিল একটি চোর।

0: রাত্রে ব্রাহ্মণকেও মেরে তাকে ভোজন করতে এসেছে একটি ব্রহ্ম রাক্ষস। তাহলে এই যে ব্রাহ্মণ, চৌর এবং পিশাচ বা ব্রহ্ম রাক্ষস, এদের স্বরূপ, এদের মানসিক ভাবনা, কথোপকথন, এদের কার্যাবলী এই কথায় বা এই গল্পে বর্ণিত হয়েছে। সুতরাং ব্রাহ্মণ, চৌর, পিশাচ ও কথা, এই নামকরণটি কিন্তু সেদিক দিয়ে যথার্থ বা সার্থক হয়েছে। আচ্ছা, প্রশ্ন তোমাদের তো ছোট প্রশ্ন আসতে পারে, আমি কয়েকটা বলছি। যেমন ধরো, পঞ্চতন্ত্র গল্প সাহিত্যের রচয়িতার নাম কি বলো?
1: বিষ্ণু শর্মা।
0: বিষ্ণু শর্মা। পঞ্চতন্ত্রের কোন তন্ত্র থেকে আলোচ্য গল্পটি গৃহীত হয়েছে?
1: কাকলুকীয়।
0: কাকলুকীয় শীর্ষক।
1: শীর্ষক
0: তৃতীয় না চতুর্থ বলো?
1: চতুর্থ।
0: তৃতীয়। তৃতীয়। তৃতীয়। ঠিক আছে,
1: তৃতীয়।
0: মিত্রভেদ, মিত্র প্রাপ্তি, কাকলুকীয়, লব্ধ প্রণাশ, অপরীক্ষিত কারক, তৃতীয় তন্ত্র থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এবার বলো তো, দরিদ্র ব্রাহ্মণের নাম কি ছিল?
1: দ্রোণ।
0: দ্রোণ। চোরটির নাম কি ছিল বলো? বলো। ক্রূরকর্মা।
1: ক্রূরকর্মা।
0: হ্যাঁ,
1: ক্রূরকর্মা।
0: আর ব্রহ্ম রাক্ষসের নাম কি ছিল?
1: সত্য।
0: সত্যবচন।
1: সত্যবচন।
0: সত্যবচন। বেশ,
1: বুঝতে পেরেছি স্যার।
0: হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার যদি বলি যে প্রথমে কার্য সিদ্ধি করতে চেয়েছিল কে, রাক্ষস না চোর?
1: রাক্ষস।
0: রাক্ষস। গুড। আচ্ছা, নৈশ ন্যায়, মানে এটি আপনার ন্যায় কাজ হচ্ছে না, এটি কার উক্তি বলো তো? ব্রাহ্মণের না চোরের?
1: চোরের উক্তি।
0: চোরের উক্তি। আচ্ছা, ব্রাহ্মণের আর্থিক অবস্থা কেমন ছিল?
1: খুবই দুর্বল ছিল।
0: দুর্বল বা অতি দরিদ্র ছিলেন তিনি। বেশ। আচ্ছা, কাকলুকীয়, কাক আর উলুক, উলুক মানে কি জানো বলো তো? পেঁচা।
1: জানতাম না স্যার।
0: হ্যাঁ, উলুক মানে হচ্ছে পেঁচা। দেখো, কাক এবং পেঁচার মধ্যে কিন্তু চিরন্তন শত্রুতা, তাদের মধ্যে কখনোই বন্ধুত্ব হতে পারে না। এই গল্পেও কিন্তু আমরা দেখেছি এই চোর এবং ব্রহ্ম রাক্ষস, তাদের মধ্যে স্বার্থ সিদ্ধির কারণে বন্ধুত্ব হয়েছিল, কিন্তু সেই বন্ধুত্ব কিন্তু স্থায়ী হয়নি, যখনই স্বার্থে সংঘাত উপস্থিত হলো। আচ্ছা, এরকম অনেক ছোট প্রশ্ন আসতে পারে। বা ধরো, এই উলুক শব্দের অর্থ তো বললাম পেঁচা। আচ্ছা, হর্তুম, এই পদটির ব্যুৎপত্তি নির্ণয় করতে পারবে?
1: চেষ্টা করে দেখতে পারি।
0: হ্যাঁ হ্যাঁ বলো তো।
1: হৃধাতু তুমুন।
0: হৃধাতু তুমুন। হৃধাতুর মানে কি?
1: হরণ করা।
0: হরণ করা। আর তুমুনটা একটা কি?
1: তুমুনটা একটা অসমাপিকা ক্রিয়া।
0: হ্যাঁ,
1: একটি প্রত্যয়ের সঙ্গে যুক্ত হয়।
0: বাহ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো লাগছে তোমরা মন দিয়ে এতক্ষণ শুনেছ। আরো দুই একটি আমি বড় প্রশ্নের কথা বলি। আচ্ছা আচ্ছা, চন্দন বলো তো, না তোমাকে বলতে হবে না, আমি জাস্ট বলছি, একটু শোনো। যে এখান থেকে ধরো বলতে পারে যে ব্রাহ্মণ, চৌর, পিশাচ কথা গল্পটির নামকরণের তাৎপর্য ব্যাখ্যা করো, পারবে তো চন্দন?
1: হ্যাঁ পারবো, পারবো স্যার।
0: বেশ। তারপরে ধরো, ব্রাহ্মণ, চৌর, পিশাচ কথা গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে?
1: পারবো স্যার।
0: এবং ব্রাহ্মণের শারীরিক এবং আর্থিক অবস্থার কিরূপ বর্ণনা আমরা পাই, এটা পারবে। তারপরে ধরো, লাইন তুলেও প্রশ্ন আসতে পারে। আহমাস্য ব্রাহ্মণাস্য গোযুগম ইদম অপহরিষ্যামি, এই বাক্যটি কে বলেছিল? সে কখন গোযুগকে অপহরণ করতে চেয়েছিল? সেখানে পথে কাকে দেখেছিল? পারবে তো এগুলো? আচ্ছা আচ্ছা,
1: পারবো।
0: বা ধরো, ব্রহ্ম রাক্ষস এবং চোরের কথোপকথন নিজের ভাষায় বর্ণনা করো। বা আরেকটি প্রশ্ন আসতে পারে, চোর এবং ব্রহ্ম রাক্ষসের মধ্যে বিবাদের কারণটি কি, এর ফলে কি ঘটেছিল? তাই তো? অতএব যদি তোমরা মূল গল্পটাকে পড়ো, মন দিয়ে পড়ো, তাহলে ছোট প্রশ্ন বা বড় প্রশ্ন যে ধরনের প্রশ্নই আসুক না কেন, যদি তোমরা আত্মস্থ করতে পারো গল্পটাকে, সমস্ত প্রশ্নের উত্তর দেওয়াই কিন্তু তোমাদের পক্ষে সম্ভব হবে। যাই হোক, তোমরা খুব মন দিয়ে শুনেছ, মন দিয়ে তোমরা পড়বে, তোমাদের সবার ভালো হোক।
1: আচ্ছা,
0: ভালো থেকো সবাই।

0: भौतिक शास्त्र की लेक्चरर मनीषा संजय हवलदारलाई 6 दिनको लागि केन्द्रीय अनुसन्धान ब्यूरोको हिरासतमा पठाएको छ। विशेष न्यायाधीश अजय गुप्ताले आरोपीलाई हिरासतमा लिएर सोधपूछ गर्न सीबीआईको निवेदनलाई स्वीकृति दिएका छन्। एजेन्सीले उनलाई नीट यूजी भौतिक शास्त्र प्रश्नपत्रको कथित लीक मामिलामा प्रमुख कड़ीको रूपमा वर्णन गरेको छ। असम सरकारले आज राज्यसभामा समान नागरिक संहिता विधेयक पेश गरेको छ। विधेयकले बहुविवाहलाई प्रतिबन्ध लगाउने र लिभ इन रिलेशनशिप दर्तालाई अनिवार्य बनाउने लक्ष्य राखेको छ। विधेयकले यो व्यवस्था असममा बसोबास गर्ने कुनै पनि अनुसूचित जनजातिमा लागू नहुने व्यवस्था गरेको छ। विवाहका लागि विधेयकले पुरूष र महिलाको लागि न्यूनतम उमेर क्रमशः 21 र 18 वर्ष तोकेको छ। बहुराष्ट्रीय संयुक्त सैन्य अभ्यास प्रगति 2026 को पहिलो संस्करण मेघालयको उमरोईमा 12 मित्र राष्ट्रका 400 भन्दा बढ़ी सैन्य कर्मचारीहरूको सहभागितामा चलिरहेको छ। सहभागी देशहरूमा भूटान, कम्बोडिया, इण्डोनेशिया, लाओस, मलेशिया, मालदीव्स, म्यानमार, नेपाल, फिलिपिन्स, सेशल्स, श्रीलंका र भियतनाम समावेश छन्। नर्वे चेस 2026 आज नर्वेको ओस्लोमा पहिलो चरणका खेलहरूसँगै शुरू हुँदैछ। प्रतियोगिता आधिकारिक रूपमा भारतीय समयअनुसार राति 8:30 बजे शुरू हुनेछ। 13 वर्षको इतिहासमा पहिलो पटक सुपर टुर्नामेन्ट स्टावांगरबाट राजधानी ओस्लोमा सरेको छ। राष्ट्रपति द्रौपदी मुर्मूले आज राष्ट्रपति भवनमा आयोजित नागरिक अलंकरण समारोहमा 66 प्रतिष्ठित व्यक्तित्वहरूलाई वर्ष 2026 का लागि पद्म पुरस्कार प्रदान गर्नुभयो। पश्चिम एशियाली संघर्षमाझ वित्त मन्त्री निर्मला सीतारमणले आज मुम्बईमा आयोजित सिडबीको 37 वार्षिकोत्सव कार्यक्रममा इन्धन, उर्वरक र विदेशी मुद्रामा विशेष ध्यान दिन आह्वान गर्नुभएको छ। नयाँ दिल्लीमा पश्चिम एशिया द्वन्द्व सम्बन्धी अन्तर मन्त्रालय पत्रकार सम्मेलनलाई सम्बोधन गर्दै पेट्रोलियम तथा प्राकृतिक ग्यास मन्त्रालयकी संयुक्त सचिव सुजाता शर्माले देशमा एलपीजी रिफाइनरी उत्पादन प्रतिदिन 50,000 टन पुर्याइएको बताएकी छिन्। क्वाड विदेश मन्त्रीहरूको बैठक भोलि नयाँ दिल्लीमा हुनेछ। विदेश मन्त्री डाक्टर एस जयशंकरले बैठकको अध्यक्षता गर्नुहुनेछ। दिल्लीको एक अदालतले नीट यूजी पेपर लीक प्रकरणमा पुणेकी भौतिक शास्त्रकी लेक्चरर मनीषा संजय हवलदारलाई 6 दिनका लागि सीबीआई हिरासतमा पठाएको।
1: राष्ट्रपति द्रौपदी मुर्मू आज राष्ट्रपति ভবনে বিশিষ্ট ব্যক্তিদের পদ্ম পুরস্কার প্রদান করেছেন। মোট 131 জন প্রাপকের মধ্যে আজ 66 জনের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে বারবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে কেন তা জানতে চেয়ে সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রীয় সরকার, এনটিএ এবং সিবিআই এর কাছে জবাব তলব করেছে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীর বৈঠক আগামীকাল থেকে নতুন দিল্লিতে শুরু হবে। উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ও মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও। দেশে বাণিজ্যিক ও গৃহস্থের প্রয়োজনে ব্যবহৃত এলপিজি গ্যাসের সরবরাহের কোনো ঘাটতি নেই। দৈনিক উৎপাদনের পরিমাণ 50,000 টন বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা। ইবোলা রোগ প্রতিরোধে ও নজরদারি আরও দৃঢ় করতে সবরকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এবছরের জন্য 66 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্ম পুরস্কারে ভূষিত করেছেন। দুজনকে পদ্মবিভূষণ, 6 জনকে পদ্মভূষণ এবং 58 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। শিল্পক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওলকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। অভিনেতা স্ত্রী এবং লোকসভার সাংসদ হেমা মালিনী এই পুরস্কার গ্রহণ করেন। ভারতের কিংবদন্তি বেহালা বাদক ডক্টর এন রাজমকেও পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। পদ্মভূষণ বিভাগে জনসেবা বা জনজীবন ক্ষেত্রে অবদানের জন্য উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারিকে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে। এছাড়া শিল্পক্ষেত্রে অবদানের জন্য ডক্টর আর গণেশ, বাণিজ্য ও শিল্পক্ষেত্রে অবদানের জন্য শিল্পপতি উদয় সুরেশ কুমার কোটাক এবং চিকিৎসা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ডক্টর কাল্লিপাত্তি রামাস্বামী পালাইস্বামীকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। যেসব বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর ভুল্লার এবং বিশিষ্ট তবলা শিল্পী কুমার বোস। অনুষ্ঠান চলাকালীন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 2026 সালের জন্য রাষ্ট্রপতি মোট 131টি পদ্ম পুরস্কার প্রদানের অনুমোদন দিয়েছেন, যার মধ্যে রয়েছে 5টি পদ্মবিভূষণ, 13টি পদ্মভূষণ এবং 113টি পদ্মশ্রী পুরস্কার। অবশিষ্ট পদ্ম পুরস্কার প্রাপকদের পরবর্তী সময় অনুষ্ঠিতব্য দ্বিতীয় দফার অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে। সুপ্রিম কোর্ট আজ নিট পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে বারবার ঘটে চলা ত্রুটি বিচ্যুতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আদালত মন্তব্য করেছে যে এটি অত্যন্ত দুঃখজনক যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ আগের প্রশ্নপত্র ফাঁসের বিতর্ক থেকে কোনো শিক্ষাই গ্রহণ করেনি। বিচারপতি পি এস নরসীমা এবং বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় সরকার, এনটিএ এবং সিবিআই এর কাছে এ ব্যাপারে জবাব তলব করেছে। উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর এনটিএকে সরিয়ে অন্য কোনো শক্তিশালী স্বশাসিত সংস্থা গঠন করার উদ্দেশ্যে সম্প্রতি সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি মামলা করা হয়েছিল। শুনানি চলাকালীন আদালত এনটিএকে নির্দেশ দিয়েছে যেন তারা আগামী বৃহস্পতিবারের মধ্যে এ নিয়ে হলফনামা দাখিল করে। ওই হলফনামায় এজেন্সির কার্যপদ্ধতির আমূল সংস্কারের লক্ষ্যে গত বছর ইসরোর প্রাক্তন প্রধান কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে গঠিত একটি কমিটি যেসব সুপারিশ করেছিল সেগুলোর কতটুকু বাস্তবায়ন করা হয়েছে তার বিস্তারিত বিবরণ থাকতে হবে। পিটিশনগুলোতে অভিযোগ করা হয়েছে যে বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা 22 লক্ষেরও বেশি শিক্ষার্থীর অধিকারকে ক্ষুণ্ণ করেছে। মামলাগুলিতে আগামী পরীক্ষাগুলোর তদারকির জন্য সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন পর্যবেক্ষণ কমিটি গঠনেরও দাবি জানানো হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আগামী 28 মে বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য অভিন্ন প্রবেশিকা পরীক্ষা স্থগিত রেখেছে। এনটিএ জানিয়েছে ঈদ উল আজহা বা বকরি ঈদের ছুটি সরকার পরিবর্তন করায় পরীক্ষা স্থগিত রাখা হল। পরীক্ষার নতুন তারিখ পরে ঘোষণা করা হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের মোকাবিলা করার ক্ষেত্রে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের জোরালো আগ্রহ রয়েছে। গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের ভাষণে ডক্টর জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতার বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সর্বদা অটল থাকতে হবে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক আগামীকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে কোয়াডের সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে মত বিনিময় করা হবে। দেশে পেট্রোলিয়াম পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ নতুন দিল্লিতে পশ্চিম এশিয়া সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রক ব্রিফিংয়ে বক্তব্য পেশ করার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দেশে এলপিজি সংশোধনাগার উৎপাদন দৈনিক 50,000 টনে উন্নীত করা হয়েছে। গত মার্চ মাস থেকে 8 লক্ষেরও বেশি পিএনজি সংযোগে গ্যাস সরবরাহ চালু করা হয়েছে এবং আরও 2,87,000 সংযোগের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হয়েছে। তিনি এও উল্লেখ করেন, গত 4 দিনে সারা দেশে প্রায় 1,72,00,000 গার্হস্থ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হয়েছে।
2: রিফাইনারি প্রোডাকশন এলপিজি কা ইনক্রিজ কিয়া গয়া হ্যায় এন্ড ইট ইজ টচিং অ্যারাউন্ড 50,000 টন পার ডে নাও। এলপিজি ঘরেলু কুকিং গ্যাস কি সাপ্লাই কে লিয়ে লগভগ পিছলে 4 দিনো মে 1.72 করোড় সিলিন্ডার্স কি ডেলিভারি কি গই হ্যায় অর 95% জো ডেলিভারি হুই হ্যায় ও ডেলিভারি অথেন্টিকেশন কোড কে সাথ কি গই হ্যায়। 5 কিলো কে সিলিন্ডার পিছলে 4 দিনো মে লগভগ 1,96,000 সেল হুয়ে হ্যায়।
1: বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান যে বিদেশে বসবাসরত ভারতীয় নাগরিকদের সার্বিক মঙ্গল ও সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কনসুলেটগুলো তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে চলেছে। শ্রী জয়সওয়াল আরও বলেন, উপসাগরীয় অঞ্চলে বিপুল সংখ্যক ভারতীয় নাবিক কর্মরত রয়েছেন, তাদের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করছে মন্ত্রক। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি আজ হিমাচল প্রদেশের 1,947 কিলোমিটার দীর্ঘ জাতীয় মহাসড়ক প্রকল্পগুলোর গুণমান এবং রক্ষণাবেক্ষণের অগ্রগতির পর্যালোচনা করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী গড়করি প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করা, গুণমান পর্যবেক্ষণ জোরদার করা এবং পরিকাঠামো স্থায়িত্ব বৃদ্ধির লক্ষ্যে আধুনিক নির্মাণ পদ্ধতি অবলম্বনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তিনি মহাসড়কে যাতায়াতের অভিজ্ঞতা বা রাইডিং কোয়ালিটি উন্নত করা এবং গুরুত্বপূর্ণ করিডোরগুলোতে নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উগান্ডায় আরও 2 ইবোলা আক্রান্তের সন্ধান মিলেছে। এই নিয়ে আক্রান্তের সংখ্যা হল 7। কঙ্গোতে ইবোলা সংক্রমণের বাড়বাড়ন্তের ফলে প্রতিবেশী এই দেশে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে উগান্ডার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে কঙ্গোর পূর্বাঞ্চলে ইবোলা আক্রান্তের সংখ্যা 900 পেরিয়েছে। সেদেশের যোগাযোগ মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত 119 জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আজ নতুন দিল্লিতে ইবোলা ভাইরাস রোগ প্রতিরোধের লক্ষ্যে গৃহীত প্রস্তুতি ও নজরদারি ব্যবস্থা পর্যালোচনা করেছেন।

0: এর কোনো ঘটনা রিপোর্ট করা হয়নি। 2024 সালে দিল্লির যন্তর মন্তরে একটি বিক্ষোভ চলাকালীন পুলিশ কর্মীদের উপর হামলার ঘটনার দায়ের করা একটি মামলায় দিল্লির একটি আদালত আজ কংগ্রেস নেত্রী অলকা লাম্বাকে দোষী সাব্যস্ত করেছে। অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট অশ্বিনী পানওয়ার লাম্বাকে দোষী ঘোষণা করেন। আগামী 5 জুন তাকে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য পেশ করতে বলা হয়েছে। তামিলনাড়ুতে বিরোধী দল এআইএডিএমকে অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি আজ এক নাটকীয় মোড় নিয়েছে। দলের প্রবীণ নেতা এসপি ভেলুমানের নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠীর 3 জন বিধায়ক বিধানসভা থেকে পদত্যাগ করে ক্ষমতাসীন দল তামিলগা ভেত্রি কাজাকাম টিভিকেতে যোগ দিয়েছেন। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আজ নতুন দিল্লিতে নকশাল সন্ত্রাস পরাজিত শীর্ষক একটি বইয়ের উদ্বোধন করেন। বইটি লিখেছেন বিজেপি নেতা তুহিন এ সিনহা। অনুষ্ঠানে মন্ত্রী নকশালপন্থী হিংসার বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের বিষয়টি তুলে ধরেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাবের বেশ কিছু অংশে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে। এছাড়াও রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড় এবং তেলেঙ্গানার বিভিন্ন অংশেও আজ তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি দেখা দিতে পারে বলে জানানো হয়েছে। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছেন, বর্তমানের সংঘাত অবসানের বিষয়টিকে কেন্দ্র করেই মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগোচ্ছে। তিনি আরও বলেন, পারমাণবিক ইস্যু নিয়ে এখনও কোনো আলোচনা শুরু হয়নি। এর আগে যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেছেন যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। রুবিও বলেছেন, চলতি বছরের শুরু থেকেই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। এই প্রণালী দিয়ে বিশ্বের 1/5 জ্বালানি সরবরাহ করা হয়, কাজেই দ্রুত সমস্যা সমাধানের রাস্তা খুঁজে বার করতে হবে। তিনি বলেন, লেবাননের স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্র অব্যাহত রেখেছে। বাংলাদেশে আজ ভোররাতে টাঙ্গাইল জেলার যমুনা সেতুর পূর্ব দিকে যমুনা অভিমুখী রাস্তায় লোহার রড বোঝা একটি ট্রাক উল্টে গিয়ে অন্তত 15 জন নিহত এবং আরও প্রায় 10 জন আহত হয়েছেন। পুলিশ ও জেলা প্রশাসন দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলিকে সহায়তা প্রদান করছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে বিশিষ্ট ব্যক্তিদের পদ্ম পুরস্কার প্রদান করেছেন। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে বারবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে কেন তা জানতে চেয়ে সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রীয় সরকার, এনটি এবং সিবিআই এর কাছে জবাব তলব করেছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ 7:50।
1: आकाशवाणी को खरसांग केन्द्र में रब प्रस्तुत भूटानी कार्यक्रम।